0: ইবো আকাশবাণী লিন কাস্তিং ইচুরান দিসকে ডুলমানি নসুলগুন সানাজাত শিলুন নরেন্দ্র মোদী দিরিং গুজরাট তং দামানি সিক্স কোর চাচে সেনক খোঁ সুরাত এ নাঙা সুক্স তং জোটা খাং লাসখা গে নাঙা পেনিকির মো চিওয়াস তং চুপ গ্যাত গ্যাপ কে টোসং এ ছাজি ফিয়াস মাংদো বোরা চাচে তং গুজুক স্ট্যান্ডেল চাচে সেনক ইয়ং শিলুন এ সুরাত এ নাঙা মালসা নিবগিয়াচানে ই এস আই সি স্মানখাং জিগি গুজুক স্ট্যান্ডেল চাচে সেনক শেডলোনে গুজরাট জুঙে লাচের খাকচান মাংপো জিগিয়াং গুজুক স্ট্যান্ডেল চাচে সেনক ফিতোগা শেডলোনে দামান লাশকুতে পেনেকির মো চেওয়াস্তং মিস কুপগিয়াল দুঞ্চুই ডোসং ইয়ারগেস ছাজি ফিয়াস মাংদো বোরা চাচে সেনক ই ছাজি কুনে থা খামসে থমসে নামটু স্কোরিয়াং সেলদানেজো স্কেলটেন তং মিমাংসে ফান্দে ছাড়চি গুনে নক এংসেলোনে নামো নামটু থাঙে টার্মিনাল খাংপা সোমা থেতে পেনিকিমো চেওয়াস তং চেক সুমগিয়া জিপচুই ছাড়চি ডুবতে ইয়ৎ খান গুনে গজুক স্ট্যান্ডেলাং যাচ্ছে নক শিলুন নরেন্দ্র মোদী গেলছিল দানে যোগাথান চ্যাম্পিয়নশিপে নাঙা খাক আলেন খান সালপা গুল্লা রং রং এ গেলখাপ গুনে নাঙা আয়ুষ লনখুংসে যোগা সুমগিয়া টুকচুরং এ লাসগুলি গেলছিল দানে স্কুচাপস গুরচেসলা শুয়া ফুলতে নক আহমেদাবাদ এ না চ্যাম্পিয়নশিপে কুজুক স্ট্যান্ডেল জাতক স্কাপসলা শিলুন নরেন্দ্র মোদী যোগ তং দিলতে দুকচেস তং খামজং চানে মিছি ইয়ারকে তং চে সেফিয়া আয়ুষ লনকুংসে যোগা সুমগিয়া টুকচুরঙা লাসগুলে কুসুক স্ট্যান্ডেল জাতিন তে ইনক জুনে ছে জিনের গ্যাত চুকবা ডালডেক চোস তে ইয়ত খান গেলছিল দানে যোগা থান চ্যাম্পিয়নশিপে নাঙা গেলখাপ দুনে সং মাঙে চালপা জিপগিয়া জামে খাকলেন জিক তাং নক স্কুজাবস নরেন্দ্র মোদী ইয়োগ খামজং দুকচে সে থাপসলাম জিক ইনক মলতক ইয়ং খোঁ এ চ্যাম্পিয়নশিপ পো গেলছিল দানে ইয়োগ এ জাগে সং সুনলা গেলছিল দানে কা ইয়োগ এ জাগলন ঠো চুকচেসলা ইনক মলেন জিক ইসুক মোলা জাজ
1: मैं इस वर्ल्ड योगासना चैंपियनशिप में भाग लेने वाले सभी खिलाड़ियों से भी आग्रह करूंगा, जब आप अपने अपने देशों में लौटे तो योग के इस संदेश को भी अपने साथ लेकर जाएं। आप सभी अपने अपने देशों में योगा 365 के एम्बेसडर्स बन सकते हैं। आपका अनुभव और योग के प्रति आपका विश्वास पूरे विश्व को इस संदेश से जोड़ सकता है। 21 जून को वर्ल्ड योगा डे भी मनाया जाएगा। उस दिन दुनिया के अलग अलग देशों में योग से जुड़े आयोजन होंगे और इसका प्रमुख कार्यक्रम भारत के एक और ऐतिहासिक शहर कोलकाता में होगा। वर्ल्ड योगा डे से पहले वर्ल्ड योगासना चैंपियनशिप अपने आप में हेल्थ और वेलनेस की डबल डोज लेकर आ गई है।
0: দিং গেলছিল দানে কা খরুগি জাকে নক ইয়ং ই জাকপো জামলিঙ্গাং পে নাঙার সিন জিক তাং নক চুনে ছেসঙে জাকপো চিকস্তং গুপগিয়াল দুঞ্চু তনসুমনে ফাল্লা লজুং সাজি স্কপচেসে থকা হাগুতাং চেসি গেলছি থুন্ডেলে খরুগ ডিগ্রি মে খাকচেগে নক দিং জাকপো গেলছিল দানে কা রংজিন স্কপচেস তাং সাজি স্কপচেস লা খরুগ গেলে থকা হাগো সালচেস লা সিন জিক তাং নক খরুগে জাক তাং দেলতে লাদাখ সেনাঙে নাসা সস তং মিক্সালে লোপটা খাং গুনে নাঙা ডিগ্রিম না চকসে তালদিক জাতে ইয়োদে নক স্টিস তং ট্রাইবালে ফান্দেস করে টংসি নিধি মালিকে স্টিস ফান্দে লাসখংসে ছাড়চি না চকস তং চজুং এ চিন্তাক চেনে ছাড়চি তং ইয়ারগেসে ছাড়চি লাদাখ অজুং আস দে নাঙা লাগলেন না খেউন ইয়োত খানে কাজ কাজিব জাচেসলা চকসপাজি পোদা জাতে ন এ চকসপে না স্টিস তং ট্রাইবাল ফান্দেস করে নেস্তনপা ডক্টর জাহিদা বানুই লাসখংসে নাঙা লাসির কোনা সোসে কা লাশেত বা গুণ জুংছিরে লাশ তাং ছাড়চি সোসেস কোলা জিপসাল সাদা জাতে নক আকাশবাণী লিগুতে লাদাখ সেনাচুল নিমেনা লাঞ্চি আতক চুচোর কু নিমে চুচোর নিস তাং স্কারমাঙাপ চুঙা ফিতো চুচোর সঙ্গা তাং ফিতো চুচল দুন তাং স্কারমা চুয়া গুনে কা সানচেসলা ফুলেন জিক তাং ইয়ত ইয়াং সান খান লানগেসলা ইন নাসুল গুন সিচি চোস্টারকে প্ল্যাটফর্ম সোসো ইউটিউব ফেসবুক পেজ এক্স হ্যান্ডেল তং ওয়েবসাইট কুনিকা সঞ্চিসলা ফুলিনজিক তাং আকাশবাণী লেনে তাহ না সুলথন।

আকাশনি লেন কাস্তিংশ্রান দেসকেটোলমানে নাসুলগুন সানাজাত লাদা গুজুং আজদে শ্রীষ্কঞ্জন বা বিনয় কুমার সাকসেনে গেলচিল দানে খরিউ গে জাগাস কাপসলা সোশ্যাল মিডিয়া পোস্ট শিখুতে লাদাখ সে খরিউ ঠোলমো দাং মাউস পে তুস পো ngok dem dem chanji ki phia sarjang si lothak chatin moltok yang butkhani la sumeringsla project him sarovare ne tans de kangsi chi sitaps golchang la chuk chuk che se las gul rock check dam dang mimang se khare lente charji gun gozuk jate in khane score gun ne thos thuga jate teno তাকমাচিক গ্রাম পঞ্চায়েতকা গেলচিল দানে খরিউগে জাক তাং দেলতে চসপাজিক পদা জাতে নক ইতুস খালাচের জংখাগাইয়ার গে সেস করিলন পো পঙ্কজ রাজপুত কমিউনিটি হেলথ অফিসার পঞ্চায়েত ইন্সপেক্টর ডেলুত লাসখুংসি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি প্রজেক্ট ম্যানেজার কমিউনিটি হেলথ সেন্টার গোবা তাং তুসমিগুন যুক্তিয়েন ইতুস অর্জুংখাকের কে সেসপনবি খরুক সুংসকুপ তাং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সমাজস্তিয়ৎখানে খাকুনে স্কোলা সাদা জাতেন তারশিত গামিউলে নাঙা জুনে সেস সুমি জাগা প্রজেক্ট হিমাঙ্গে টালদিগে কা খামসদে ক্যাম্প চিক টালদিগ জাতেন এই ক্যাম্প বেরিংসলা নাসে মিমাংসকুনলা গোসদমে খামসদে জিক্সটক্সলেনা জাতেন ওয়াং বিয়ারু চকসনে সানসামসে গামিউল থাকরিংস বাগুনে ফান্দে ফিয়া জাবস্তকসি লোথাক চাতে ইয়ৎখান নাংজিল্লা ইল্লা স্কুল বসুলতেন শিলন নরেন্দ্র মোদী দৃং গুজরাট তাং দামানে জিক্সকোর জাদিন জিক তাঙানো খং সুরাতে নাঙা সুক্স জোঠা খাং তাং লাসখাক সোসে নাঙা পেনিকিরমো চেওয়াস তং চুপগ্যাত গ্যাপগে ডোসংয়ে ছাড়জি ফিয়া সুমাংদ বোরা যাচ্ছে তাং গোজুক স্ট্যান্ডেলে লাসগুল সুলেন জিক তাঙানো সেলনে সুরাতে নাঙা মালসাং ইপগে চানে ই এস আই সি সুমান খাং জিকে গোজুক স্ট্যান্ডেল লাং যাতেনে নক সেলনে গুজরাট জুঙে লাসের খাকছান মাংপো জিগ্যাং গোজুক স্ট্যান্ডেল যাচ্ছে সে লাসের তেন ফিতোয়া সেলনে দামান লাসকতে পেনিকিরমো চেওয়াস তং মিস গুপগিয়াল দুঞ্জুই ডোসংয়ে ইয়ারগ্যাসে ছাড়জি ফিয়াসমাংদ বোরা যাচ্ছেস এনক ই ছাড়জি গুনে ট্রাক হামসদে থমে নাম টু স্কোরিয়াংস আলদানে জো স্কেলডেন দাং মিমাং সে ফান্দে ছাড়জি গুনে নক ইয়াং শিলনে নামু নাম টু থাঙে টার্মিনাল খাংপা সোমা থেতে পেনিকিরমো চেওয়াস তং চিক সুমগিয়া জিপচুই ছাড়জি ডুবতে ইয়ৎখান গুনে গুজুক স্ট্যান্ডে লাং যাচ্ছেস এনক শিলন নরেন্দ্র মোদী গেলচিল দানে ইয়োগাথান ক্যাম্প চ্যাম্পিয়নশিপে নাঙা খাক লেন খান সালপা গুনলা রং রঙে গেলখাপ গুনে নাঙা আয়ুষ লনখুংসে ইয়োগ সুমগিয়া টুকচু রঙে লাসগুলি গেলছিল দানে স্কুট সাবস গুরচেসলা জুয়া ফুলতে নক আহমেদাবাদ এনা চ্যাম্পিয়নশিপে কজুক স্ট্যান্ডে লেজাত কুইস কাপসলা শিলন নরেন্দ্র মোদী ইয়োগ তাং দেলতে দুকচেস তাং খামজাং চানে মিছে ইয়ারকে তাংসে সেপিয়া আয়ুষ লনখুংসে ইয়োগা সুমগিয়া টুকচু রাঙে লাসগুলে কজুক স্ট্যান্ডেল যাতে এনক মলতক জুনে ছেসিনে রিগাত সুকপা টালিক চোস্তে ইয়োৎখান গেলছিল দানে ইয়োগাথান চ্যাম্পিয়নশিপে নাঙা গেলখাপ এলতুনে সাং মাঙের চালপা জিপকে জামে খাকলেন জিপতাং এনক স্কুজাবস নরেন্দ্র মোদী ইয়োগা বো খামজাং দুকচেসি থাপসলাম জিগাং এনক মলতক ইয়াং খোয়ে চ্যাম্পিয়নশিপে গেলছিল দানে ইয়োগ জাকে সাং সুগুনলা গেলছিল দানে কা ইয়োগ জাকলন ঠো চুকচেসে ফিয়া এ ডিগ্রিম ডালদিক যাতে ইনখান স্কুললা সাদা যাতে নক দেরিং গেলছিল দানে কা খরুগে জাক আর চিন জিক তাঙা নক এই জাকবো জামলিঙ্গাং পে নাঙা চিন জিক তাঙা নক জুনে ছেসঙে জাকবো চিকসং গুপকিয়া দুঞ্চু তনসুমনে ফারলা লজুং সাজি সুকুপচেসে থকা হাগো তাংচেসে গেলছিল দানে গেলছি থুন্ডেলে খরুক ডিগ্রিম খাকচুগে নক দেরে জাকবো গেলছিল দানে কা রংজিন স্কুপচেস তাং সাজি স্কুপচেসলা খরুক গেলে থকা হাগো সালচেসলা এনক দেরেন খরুকে জাক তাং দেলতে লাদাখ সে নাই নাসা সসো তাং মিক্সালে লপটুক লপটা খাং গুনে নাঙা ডিগ্রিম গুন টালিক জাদিন জিক তাঙে নক আগা আসানিলেন তা না সুলথুন।